দাকসঙ্গে চিরাঙায় মোহাম্মদ রফি নে আমার আকবর অ্যান্থনি ফলমেলো সনাচাচ এলুর চমা জাতকান্তাং লুয়াংস্টিগা জাতকানেন পেন আনন্দ বক্সিতাং লক্ষ্মীকান্ত প্যারেলাল

0: এইব আকাশবাণী লাইন কাসাং ইজরাঙে সেতানটা সিনে সুসানজাত লাদাখ সি জো শেরিক ইস্কাদিক তং জন লুক্রোল জাংপোগুন সুস্কিয়প তং মিংম কং ফেল জাচি সির মিজি তং ইয়াম পো লাদাখ হুজুং আজদের শিশং জন বা ভি কে সাকসেনা স্নংমা সালতের তিং জুং ইসনে লাদাখ হুজুং আজদে জো শেরিক তং স্কাত কি লোবজদে বো অটোনোমাস ইনস্টিটিউশন জিগ চুল্লা সুলচে সি ওয়াংছা সালা জাতে নক জুং ইসনে ই থাকছাত লেনচেজ নে শেরিক লোবজদে লাসির তং ডিগ্রিম গুন টাডিক জাচে সিনাঙা জুং ই ডিকটিমস গুন লোটপো জাচে জনো খিয়াং শেরিক লোবজদে সির নাংসিন রুলচেজলা জেনারেল কাউন্সিল তং এক্সিকিউটিভ কমিটি জুস্তে সসপাইং ইস আচুয়া জাতে নক জেনারেল কাউন্সিল ইনাঙা শ্রীকিং জন বা চিফ পেট্রন ইয়ংনা গোডেন সো তং টুং ইং কাউন্সিল ই থিপা তং জন থুজমি গুন ইথা লে তং কার্গিল নিসকুয়ে রাংসকিং সসপে থুজমি গুন তং লাদাখ সি জো শেরিক তং কাদিক লাসখা গনাঙা খাসপা গুন ইং চেজনক তেনা চকলা এক্সিকিউটিভ কমিটি নাঙা উজুং নাজদে শেরিক লাসখা গে টুং সি উজুক সঙ্গা ডেলো থুজমি গুন ইং চেজনক শ্যামির জংসপন কুঞ্জা জাংমোস নুরলা তং তিমুজ গাঙি লপটা খাং তং খামজের সোনাজ গুনে হুনমেলা জিক্সকর জাতেনক হেতু স্কুজাব কুঞ্জা জাংমোস তিমুজ গাঁ নাঙা লপটুক পূজা পোমো নিসকে ফিয়া হোস্টেল সার্জেন্স জাদিনিয়ত খান এক্সামিনেশন কাম মাল্টিপারপাস হল সার্জেন্স জাদিনিয়ত খান লাদাখ মডেল লপটা দানে খামজের সোনাজ আঙ্গনবাড়ি সোনাজ পেজত খাং তং জন স্নাসা সোসে জিক্সকর জাতেনক তেনা চকলা জংসপন ইস নুরলে জিন্ডার গেট পে লপটা খাং খামজের সোনাজ তং আঙ্গনবাড়ি সোনাজ গুনে জিক্সকর জাতে নক ইয়াং ডেলত কাকুর পগুন তং থা জাতে কালাস দতন গুনলা সানা জাতে নক আকাশবাণী চক নে শ্রীচকলা জেপস্টক গাংশন ইজুয়াজাত খান গুলনার শিবা ফুলচে তং খং ছাকলা জাংপো গুন মীমাংস গুনলাং চুকচে শ্রী মিজি তং ইয়ামপো মিক্সালে ডিগ্রি মিউজিক সানচেজ লা ফুরঞ্জিক তাং নক দিরিং ই খাপ পেনাঙা সোয়া রিকপা ইয়ারগে সচেজে থকা ছাকলাস গাংশন জাত খান তং ইস্তং ইসুর চারুগি পদ্মশ্রী জিংস্তাক নামস খান ডক্টর পদ্মা গিউরমে ডিসকোরলা সানচেজ লা ফুলেন
1: डॉक्टर पद्मा ग्योरमेद एक उपचारक जिसने पुनर्जीवित किया एक खत्म होती विरासत को सोवा रिग्पा 2500 साल पुरानी उपचार परंपरा नाड़ी देखकर बीमारी समझना दुर्लभ जड़ी बूटियों से इलाज करना डॉक्टर ग्योरमेद ने अपना जीवन इस चिकित्सा पद्धति को बचाने में समर्पित किया उन्होंने सोवा रिग्पा पर कई किताबें भी लिखी
2: शुरुआत में इस सिस्टम को दोबारा खड़ा करना बहुत मुश्किल था अपने ही लोगों को समझाना कि ये भारत की विरासत है काफी घुटन भरा था छात्रों के लिए सोवा रिग्पा आखिरी विकल्प होता था
1: डॉक्टर ग्योरमेद ने कई सोवा रिग्पा चिकित्सकों को एक साथ लाया अनेक सम्मेलन आयोजित किए और पुराने ग्रंथों को इकट्ठा किया उनकी पहल पर माननीय प्रधानमंत्री के सहयोग से लेह में राष्ट्रीय सोवा रिग्पा संस्थान की स्थापना हुई डॉक्टर ग्योरमेद की अथक मेहनत से सोवा रिग्पा सिर्फ बचा ही नहीं उसे मिली एक नई जिंदगी डॉक्टर पद्मा ग्योरमेद पद्मश्री 2026 कोटि कोटि नमस्कार
0: লে ড্যাডি চোস নে রজং লপটা সোসে লপটুকু নি পারলা স্টেম ফর উইকসিত এন্ড আত্মনির্ভর বারা দি রজোজিকা রজং এলদানি সানরিকসি ডেমস্টন রঞ্জুজি গে টাড়ি জাতেনক ই ডেমস্টন নাঙা রজং এ গমিউল সোসো নে লপটুক ছিনমু গুনিস খাকলে না জাতে স্তানজি চানি জিংবাত জাচিস প্লাস্টিক মাকোলা ইজান থাপলাম রিক ফিংচিস জোথাপসি ইয়ারগেস ছুই রিথাপস খামজে তাংস্তাংরা থেতে রজোজি সোসে কা রং রায় ডেমস্টন গুনজি গ্রা ফুলতেনক ডিগ্রি মি জুগজি জাতগুয়ে স্কাপস লাদাখ হুজুং নাজদে থরমিয়ন্তান লাসকা গাটুংসি বানু প্রবাস কুন্দন সুয়ে ছুলা থুজা জাতেনক ইয়াং ডেমস্টোন নাঙা আংরিম লনখান গুনলা সোলডাস কুন গোস্তে সালতেনক লে লন্টিন কাঁড় গিউতে লাদাখ শ্রী নাচুল কুন সাঁত ও চুচত অর্গু নিমে চুচত নিজ তাংস্কার মা সাপচুং আঙা ফিত ও চুচ সাঁতাং ফিত ও চুচত অর্দুন তাংস্কার মা চা কুনে কাজ সানচেজ লাপুলেঞ্জিক তানক মীমাংস কুনিস লাদাখ শ্রী নাচুল গুন ফেসবুক ইউটিউব তাং এক্স কুনিকাং এ আই আর নিউজ লেগু ত্যাং সান থুপচে জোতেনক আকাশবাণী লেনি তাস নাচুল থন

0: tai nim oil bo ta lita chi gi chin asal che yang te vena te ni tikspa kha chi nga ta sabon ye khwa chu sal te na phito gu tu zuni ka ta te vena ka ta yo ga za jir gon le yang te na zula nga ta jing ba ta su ji ga ta khira ya hon chu si rik zun ba te na yang tu nga ta itu zuni ka juni na nga ta men tu nga ta ta no jir gon le ju te tu te nga ta yang ton tu nga ta spus ta spu yon che se fe te nga ta warmi compost to nga ta sal che ma khatcha no jiru yang ta na zula te ne te ton tu nga ta huz lu che se fe ton nga ta mal chi thab zun ko la jurgonle yantana zula ta tene mento to speka tinsinga ta jif amri denja ta sajimba to mampo jinga ta lagli na kon diktano te ta sal na khira indo ya goni rigzun tene ta ma gala shko ta no jurgonle yantana zula ta tsun rigzun la tene koni ludun ta gala choste julkan gun sal chesta ngapo ya wabi kompozun ta kola za jurgonle yantana zula ta tene tsun ta ston ton gala loche se fet tene ta huzun nyospo bora za juruk tsun ston ton la kalta sal ngata ya buti iskalajik juat na tene ta ton la ta Meanwhile, so soon at that, you are that you're only. Tamata li topika kuni ina labja saltizuk tene tamata gula nga taa tene ralud balud un gyala chus te julkan salchez tang yampo tene nga taa yang chamo shalkion za teo na te lud guna nga taa salchez yang yampo yampo wami kompozu nga taa sal na maa tustontor nga taa gyala shkio dano shiruk.
1: Kasa hasina mba nole ta ish tene tene nga taa tene nyume sabat paon ipia ika khatal nam stonjil lepsuduk tene yampo tene changte sat paon sal za teduk thore si tene nyume trot maa shokspo degree celsius chob gyat lo shi si tso za teduk nga taa nyumal jong sina yang trot nyung shokspo degree celsius তিনিঙাটা গেট লুচি সিংখনিঙাটা ছজাতে তুকলেচু তাতে তিনি চাবাত পাওয়ালা তিনি খনি একা খাতাল নামস্তন দিক সালা যাতে দুক ও তিনি মাং খ্যাতাঙাটা চাংপাং জোংস পিনা তিনিঙাটা তুরু সেমচন ঝালকান মাং পোস্কৃত পাসানারা তাই খনি পেয়া খাতাল নামস্তন তিও সালা যাতে দুক গেজারাঙনি ইয়াক ডিমো ইয়া রামা লু কাজুক শিক্ষালা যাতে নাং দাকসাম্ব ইয়ারলা তিনি চামথুপ গেজারাঙ থনপো রিঙনে কাকা সোনপোস কেসে তে উনে কাঙা তাঙা তিনি চাকা অন যাচে পেলা খের কোশ খাত নজরুক চিয়া জেনা তিনি খন লা তীর চাকা গেলা থপ তিনি খুলু উন খোস তিনি পাশমিনা গেলা ছা নক তিনি গেলা দাকসা চাকা থপ না থর গুন লা খন লা তে সিল গুন গেলা চাচিস বিচেস তে খন খাম দে গেলা ছা নজরুক তে ফিয়া থনপো রিঙনে কাঙা তাঙা তিনি খের কোশ খাত নজরুক ইয়াং খাতন বত নজরুক পাশমিনা খোস থবাত কে পাবন জু তিনি থনপে গে খের না তিও খাতন স্কিও দ নজরুক কোন জু তেনা ইয়াং পো তিনি গা তাঙ্গ তেনা rama luk muni rigu luku ngunla kaunla ketena ngata ma thonpo akher nge na me teunla tene ma ringa ta tene tonmo jate tene kao ngata kuyul jundo nyuma indo tene smamu sakya ngun ka teun ngata tene chwa khetis kun tene nastar bor goshes khatane no juruk tene yang ngata soso peste bor goshes chezana oma ma po chache ja tene tuk chaches pia tene ngata tene tus tus ka khonla oma ngata tene salches bo khatane no juruk kun chu তেনা তোলা তিনি আই রামা লুকুন কাউন লাঙাতা ইমে ছাত্রিকাং দাস কম শান্তি ফগাত না তিনি তেওয়ে জেস্টিং তা তিনি ইনফেকশন ছা নক জরুক তিনি তা তিফিয়া নিজরাং উনিস তেও চপিক শিখ তিনি খনি খামজে গেলা চেচিস পে তিনি মা ইনস্থান ক্যাং আমেন বেলা তিনি তা সিল টানিয়া তিনি তা খেরচিস বোরচিস তিনি জাত গোষ্ঠী রক্ত না না তিনি জুমো তিজুক ইয়ং না নিজরাং জংস না তিনি ভেটেনারি লাশ্চিত পাইয়ত ক্যা খনি কাঙা তা তিনি ট্রিটমেন্ট ফেয়াং তা তুসিকা জাত কোশিস পোতে নে মাং নেজার অফ কাটো নে নক জুরুক তাতে নে ছর্ম বাতকান উনি ফেতে উজু জাতে দুক তাসা তাং গিন না সিনা আস কজুত খান না বাতি ওডো ইয়া ইনা জু ফিলো আ তা তে নে লমে রিক্স গুন ছা ছর্ম বাদা জাতে ইউ না তে নে নেজার অনে জিক্স সাল না ইয়া তা লোমা কা লোমে কা নক পো কির কির কির কির ইয়া সে পো কির কির কির কি সং তে ইউ জিক্স আর না জান গুন তে নে তে না গুন খেপ সা নক জুরুক তে ফে নেজার তে ও তে নে তুসিকা জিক্সেস তে নে তে লোমা অন ইউ না সোসো পেস্তে আতা আতেনে চাতে ফাঙ্গো শেষ পোকাতেনে নজুরুক ইয়াং তেনে আতা গিয়ে নাও সিনা সাত সদমা বাদা জাতীয় না তেনে লুসপো ছায়ং ভিয়া কাঠকুং গুন ফেসিস ইয়া নিমে ছাত্রান্তি ওয়ান গেম্বো গোন না তা তেনে পেস্তে বর্গো শেষ পো কাতেনে নজুর গিয়াং তুসি কাতে চুক গো শেষ পাং তেনে আতা নাস্তাক জাতে ফিতো আতে থামা নাস্তাক জাত গো শেষ পো আতা সাত সদমা গুন গেলা ছেচেস ভিয়া জাত গো শেষ পো কাতেনে নজুর গুন লাচু
0: তেনে আসলা তেনে খুনি কিয়াং তাশকুর বিচানি জিংবাত পাগুনা খাদালাম স্তন্তাং গাম পোতেনে তাশকুর বিচানি টাংটে ছাত ছোচ জাতে দুংলে তেনে খুনি টাংটে ছাত ছোচ কানাং জিন তেনে থরেশকুর বিচান না টাংটে ছাত মাং শুকস পো ডিগ্রি সেলসিয়াস নি শুর চকনিস লুশেসি ছোচ জাতে দুংলে তেনে আসলা টাংটে ছাত নি শুকস পো ডিগ্রি সেলসিয়াস চুকনিস লুশেসি ছোচ জাতে দুংলে তেনে আসলা তেনে খুনি আ তাশকুর বিচানি ছাত ছোত মা বাত কেন মিক্সাল দুংলা তা গোবি বাদা ডো ইয়া গন্ত ফুল গোবি তেনে আসলা তা তেনে টাম কুশি চোখ বাত তেও না তেন তে জিং বাত পালন খুনি ইলা বিজা সাল তেতুক তেনে আ তা তেস তন্ত মা তা গেলা তাং স্পুস তাক স্পুস ছাচে সিফিয়া গুমা তাং তা তেনে রং থনি লুতুন গেলা রুল কান সাল চেস পুয়াং ইয়াং পো তেস তন্ত মা তা হুজুন ইয়াং স্পু বশেস ইয়াং চুন মাং স্তে আ তা কিলতে লুশেস না তা সালা মাজা জুরগন লে ইয়াং পো তেনে আ তা ইস তন্ত গেলা ছাচে সিফিয়া ওয়া মি কম্পোজ না তা কোল না গেলা শকো দন জুরুক